0: ปอจะอุ้ยจะเต้อูสิกิปอมไอ้บัดเดินอะมูมไอ้บัดเดินตะคุโนขาจะอุ้ยก็อาจารย์สิกิโกกะตะคุโนขาจะสิไอ้กว่า
1: ขาจะมันมาใส่สิงกูกู
0: ขาจะไอ้กูเย่เอ้ปาติสิควานะอุปอุ้มไอ้เหรอปอมไอ้กูยิควานะคนเราขับมาเอ้ยทุ่ยเอ้ยขับมาชี้เหยื่อกูจ้าข้าสุกันโน่ปนไงก็ชมเบยดารักุมาเจ้ากามาเวรี
1: อู้ว่าจะปนมาขับมาชี้ยิ้มกัน
0: จ้าขับอู้ว่าแต่อาแต่ยังมันดูแต่คนอู้ชิ้นก้อยอู้ว่าขัดโน่ดารับยาฮีปนโอ้กะปนขับมาเจ้ายิ้มกันใครเสียต์อ่ะเต็มอ่ะจะขับมันงวดแต่คุณอาคิดขัดจับบริกูปมกูเหตุทำไมทำมาก็ยากขัดจังหนุ่ยกี
1: ้ทำอุ้งเสียงปมไอ้เหมือนก
0: ันอุ้งเสียงฮิปมไอ้โอ้กะขัดจังอาคิดบริกูคุณนะคุณอุ้งปมกูเหตุอาคิดกวนอย่าแต่ขัดจังหนุ่ยกูกี้อย่าเตะอาคิดปมกูเหตุแต่คุณอุ้งอุ้ยข้าก็จ้างไอ้มาหนึ่งก็คารีทีนี้ชัวร์ใจไม่ติดตีไอ
1: ้พอว่าเด็กที่สิ่งที่เวูมกับทำวูยานนึงก
0: ็ยามกับเอ้ข้าให้วูมยานี่แต่คุณพอแก่ได้สนักกุศลกูรู้อาจจะพออยากวูแก่ได้นะคุณโน่พอชี้ให้ไหมตาข่อยอาเกียข้ามเสียแต่ไก่กูเคยได้นะความติหนูแต่ในติดตาข่อยแค่ได้บอกกูว่าติหนูข้ามวูว่าติเข้มอ่ะปุ้ยเดาจ้ากูเหรอไอ้จีนูอ้าติวกูเหรอไอ้ตาติมัวติมาอาจจะคุยกันก็ตากูมาไหนกี่ตัวคุยปนดิมาม
1: ันจะข้ามวูตเอ็นมามัวแต่ก็มาสิเจอเด็กตื่นจุ่มกูขมตื่น
0: ขับวูอ่ะแต่คนชาวติดติดมาปนมาแต่ก็มาติดกูอ่ะหนูชาอันนี้ดีมันได้ไอ้เรติดไหนก็อันตุ้ยนะติดชาอุกงเห็นได้จะหิตโอนให้เรขับวูอ่ะแต่ว่าติดปูมาติดมาปูขับมันมาแต่ก็มาวูเอชาแกสิริโอนชาจะแก่ติดดูที่มาที่เดียก็มาที่ช่วยมาคุ้มกว่าที่คุณนี่นะคุ้ม
1: ช่วยมาช่วยมา
0: ช่วยมาอาจารย์กี่ก็อยากก็ไม่อ่านเตี้ยมูบอกกันช่วยคุ้มมาช่วยมาอ่านเตี้ยก็คุ้มไม่ก่อนคุณหนูข้ามกันช่วยนะคุณหนูตู้กัน
1: ก็จะดำเรียสม
0: ดำ
1: เรตุปะ
0: ดำขัดช่วยมาแต่ก็คนเดียชิมก็แบบกิจเตี้ยคุณก็ข้าขนาดไหนแต่ข้าอยากบุรุษข้ามช่วยมาคุ้มก็ข้าม
1: ฮามารามอักริเตรินะฮอมกังกอนฮามาเค
0: ยเอโนบอกองเคยเคามาคาคานะนะคุณูคามายาบูรุชะนะคุจดอมโอกะนะคามาตอคโรฮิตูตะคุณูกวาบานะเอยฮิตะคุณูกูเฮคาชิกะตุย
1: เนมอเคียวะติตองซัมตุงฮาคอมะบูรุกู
0: อะตะวูกัวมะเตอะตะคีมะควาติจายามูควาเรกุมูนูอะบูควาตินูใครมาก้าซะโน้กว่ามาอันนะคะกูเหมือนจะงามผมเจ็บผมตาค่ะตาค่ะจะหมดที่ใครมาก้าละกูชิว่ามาอาคุยติโน่อันว่ามาชิบเอียติโน่ต้วนมาทำติต้วนขามาก้าซะเกี่ยวอาตัดที่หิ้วดีตัวเนี่ย
1: คุณมาก้าอันนะคะก็ต้วนเดี๋ยวมันกี่ขัดจมูกให้เด็กโอ้โหนี่สวยมาเป็นอัน
0: เอ็นดูโค้ชเสียกูเจ็บมาอันนะตาคู่เคยดีนะควาเตนูอาตาปูวูกัวมึงเคยดีนะคุณูเหติเดติเงินก้าวาชิโคบะกูติเดติชิตาคนเดียติชิฮิชาอาตาวูกับอาบะควายมันอาตานะฮะกูนูฮ่ายาวูชีอันตัวเอ็มกินตัวเอ็มชิโคมะควาต์ตาโกอวันนะควาเตนชีเอตชิย้ายติอันนี้ขาดไอ้คำชิกิตตาคุตามันนูตาคุณูไอโอ้ตาชีย่าติโนคำโอ้ดามชีเอควาต์อุ้ยมาอัดไว้กุริกิจัตอาคุณเดี๋ยวว่าจะหิกาจัตอาเตตะคุณวูกุจาวติกเอมากูนั้นสมูปผมดิกไอผมอีการขวายเกะอ่ะ Aki mana kowe tonho. To dehe ti he yo de tonja. Po a dat a rako kama kaka na na kou kou. Buwa kota ko si kri ma kwa rako kwa ma si kwa nou tonhe. Tati a po nga kota.
1: Oum kwa tem sweta kama ima kyo kwa kama kwa.
0: Ta kono nji a tuji nga te kama Bom di kui a ge cha kwa ma kwa ya ya ha dehe ta a sto ya te nou. De ta kousha. Ti no wunga te ke. Kousha me. De tonisha. Ta ku tem yom ka te tona kousha. A ta wunga kwa kumu tab. O he kwere ku. Hambe kui me kuhe. U kwa ma te me. Kwe mka kha ta kasi kwe ma tse ku. Ta kuyo kuhe kite. De he kuti po uwe. Wunga te ke ma Bom di kwa twen di shi mwa kono di dek kat. Di e twen di sha.
1: Na kama wu twen nga ta tong hai twen ka kya kom.
0: Wu edu a tam twen ako te hewe nga ti di mtwen. Ta kukheri na kwa tenu a ke kong hai ki te kong hai nga ke e kha hai kouti. Di e kwa kwa shi mwa bom di kwa twen ka kwa ke a dama shi ke e kota ko. Kwa a ke kwe ti tama a ke ya nguwa ti chi nga di he yi ta kouti. Bom di kui hwa kwe ya kwa mkwe. Kwa ya nga kwa kwa kwa mte gam ki. Ka kada
1: yu ka.
0: Te gam ame a kwa kwa ui. Ta ne kiki kwi yi kwa kwa kwa kwa. Ta kwa kwa yi shim kya ki kha kya yi te kwa yu te kwa kwa mte gam. Ta kwa no yi ma kwa mi no kwa rai am yi mte gam kya kya uke. Kwa kwa mwa si kwa yi ta no a ki yae no kya yi te gam ki no tau ma te te kwa yi am gam ki.
1: Apa ma kwa kwa kwa
0: Dwi ma na tak o. Yara hui ha jawe te. Ma hui ni mte ngam ki ka ka nai te ha kua a ki buru sa na ho. Kheri na ko. Tame a te kua ya ka te te kua ma. Te e tuan. Tame a te kua e o ya tana kua ka maam ho ma me. Tua ta te i kua ma ka hua ji me. A ki kua ma na hui ne ta na gu me ne he cha kua hua. A ta ngā te kua. Ha
1: ta kua kare e vehele ta hua.
0: Then you told the shattered man with them on the dark eye. Oh, my yak way, oh, my door, you are that to yakly, at the poor naughty. The ha oom, at that toy, good tea, you ha oi. The hocko oogum oom oka. There, yako, quare yakumo. I can quare yakum. Quare, quare, quare, and yak ache quare. Eh? Mama gyawa te vima. Abe kaya kala khut od sa ku ko simu bo di kaya
1: to na ka no ta im to ema ata hi ateka
0: bo gwada ya go ta kha tab twa na khwe ta khu ko ya kwere lo khwe te te kya no we ab da khadim kana kom te ti ba ko te ti ba we te kya no we khwe te ye te ni ba kha ye ku sa de ata ya te ko kwere te Uwe ndehe, cha kwa kwa mchamu wa tegine akakana kutraya ndeshi ni kama uka kwa kwaate. Po mnaati kema ata kwa kwa kwaate nutunisha. Kwa mana kwa kwa raku. Ata ye kwa mati ni kwa raku. Ata kwa nu, diri ito anaku kwa ya kwere. Ata ima tehi yeti. Tuoma ya ya isa teiku. Ina ata diri ito anaku ya atinu. Damas kuhu kwa ya atinu ya kwere. Yai, dia sih gugur jam oka kerima tiang kau kuat.
1: Namun macam berituan tu tau.
0: Bunga tiang ema, amu yo kerima jam aku kuara kau kamate. Kerima amat dia aku am kan kam aku orangu tak kau berituan amu yo kuat betul kam tuhi macuasa. Kau mana kuara aku ada kuano, ada kau kau mati kuara kuat. Ata kwanu, ata drit, ema shee, sati tu drit, ema, ata kha, tuan, kukara kuku yaiko. Kware, ye, tuan, tui ma desim oka gugyamba. Ndee tuan nisha atate. Po mko iye ku tuan ati ike. Ta kha, ye, kama gu
1: tesim. Kwa mungka kwara haku, tumha keto wadi,
0: masi kwa. Kha gwenu, uwe kha uwa tenu, kwara kwara ime, ata nga kunu, uwe nga ta Ko kwe a kong si kwe ma ta kwe no kwe no uwa kwe. Iji ndam teak o teak teak o mamu ingo. Yae. so kware data kware tawe taha khatwa khaji ikoba hi agiri kwa mkota ko kwa mtuima
1: na kama mungu awe nga kwe
0: aka ya ite ya kwa mungu uwe cha hiye tiho pomdi kui acha kwa ma adati cha mungu ndia ya cha kwa wakwati ya kwa kwele khata manu ho kwa kwa chem kwa shoku yete mwe ndia kwa we tum kwa becha keke wate kui ahi kwa ata cha mo be kem de cha o wa kwa ho ti kham o ka ku ho go te ta kha ku yo o wa ho po mu ma u te ru ta ha ya ya ya e do po ti ve ta ho ya te du twa te ka kha kwa po we de o wa kha o wa ko le ti po ka ve de o cha ko ne wo ara yi kyao ke cham ara na te ko o ye che ye ku ti ka ra te mo te ba dan kwa ta ko te wa gu yi khari da ko no a ka ra sim ko gu san a de kwa nje
1: bo
0: ma kha ko mo sa sim ba di kere te ya ko si kya e ko
1: kuri ma a ya mita ma zara se ne
0: a ka ra ko tro ka ka a ka yi si ki ta ko no a ki te jara gu ba te du kere ta he cha cha re mi khonka a ya ita cha cha re mo gwi ba ka khu inu te khu igu be ata ka khu yo khu na khu a ti go te khu a b ke ita te khu ro khu ti a ya ya ko khoe sai nu do ba kho nu a ki ama ya ya nu a ja a go a khu sai nu a ba tro ta a ta she ta re khu po na u ta ba ti shi yo go dan go kya re mo a ka re a ka ra khe ati diwe aba karu uwe kokoi aja hambe e huku tan kyare u pokoi uwa u ati iya kokoi yate hame ye kom karu ha he ti yo kuwe ko to khabasi una kyare aki puta na hota ko uba ui ko ti ko ya oi ta khudu po u nga te kema po a te am khum koyo po kya kya re ka tui te ko ka re te
1: ta khu an na ka ta khai ma go esa
0: a ka ju ya ka te ka ma po we cha a khe ga khai shu wa cha ka ya be ti ti ok cham ku wa be kai shu ka cham kwa ku po a ja tu ku sa na go kwa tsi no po ka ba te te ta a a bo ka ka ka ka ka
1: po a na ka ta ima tsonga ka
0: ada kwata sheko ma adim japo ya jango bona ko ku ku ku ya toy ku ji na te ku qaro theke tui kha ga wa nga ta khere kwa ko tedi kha qaro ya chando da thehire maka kon kwe ka ma chamo beta ko tui tu sha na khere ti kha qaro a a ga shi wa cha ko sha da yi ti chan
1: chan de uma ima dona cha da re an dai wa
0: kabu wa tini ba kwe ko a ni ba ata kai kai kai ge ya ba jo sa ju kai ta khu tu ji a tu ji ki ma ya ku sha kha yi ta tu wa te kwa e do kha bo ku a ka po ko ma te a ka khu sha da te a kha a khe ga shi a tu ma kha ma ya ta gu yi do a ka gwa ba thwe shi sha da te po ta ku di shi ya ta a ka cha bo ka ba cha khu di cha hi ya ku ti ku he ku ka ra he khu di ba ba a ta ti chap shweba cha a kha ko ti ku che ku wa ti ve ti shwe ko da ko ma kha kha na yo to ne ko ta cha ma ma he
1: we kho ya ko
0: po ndo re kho ko ye ki kha ta khu kha ba ten te no ai ki kya re ma ti bu po kya re kha shi khiri we a ke